নাগরিক চাহিদা সত্ত্বেও সঞ্চালন অদলিত বা গ্রহীন মহানুভাবরে ইয়াত ব্যবস্থার কারণে বা প্রবাহী সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক চাহিদা কক্ষ সঞ্চালন করে উচ্চ কক্ষবাদ মৌখিক সেবাহরে প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক চাহিদা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করি সেবা প্রাপ্তিমা কক্ষ প্রলোভনা নগরে আর্থ সেবা লীনা হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তিমা কোনো গ্রাস আইনা রাজনীতি অধিকার কারণে প্রমুখ পশ্চিমবঙ্গ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজমান সূচনা সূচনা সূচনা বর্ষামাত জন্মসড়ক কলতারা ঘুমে ক্লব ফুট সদস্যা ছবি উপসাদ লাগি অপাঙ্গ বাল অস্পতাল তথা রোগী স্থাপনা কেন্দ্র এসআরডিসি কাভ্রে কমিপা নগরপালিকা এঘারর প্রাদেশিক কার্যালয়ে ইটহরি উপদহা নগরপালিকা ওড়া নম্বর সুর সুনসরিমা তুরন্ত সম্পর্ক গড়া সক্রিয় তেসা সদস্যা ভয়মা বার্ষিক বাধা ফুটো পঠায় সলাহ সুযোগ দিন সক্রিয় সভায় সাথে বিপন্ন গরিব পরিবার লাগি উপসারমা বিশেষ সুট করে জানকারীকা লাগি সম্পর্ক নম্বর 9852555786 অঙ্কমান 98523557 6

নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন বৃষ্টির সময় অদলি সেবা গ্রহী মহানুভাবী যাতায়াত ব্যবস্থা কারণীবা প্রবাহী সেবা প্রাপ্তিকে সহজীকরণ করি নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন করেন উক্ত কক্ষবাট নিচিত সেবা প্রাপ্ত কর্মস্থা সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখা অনুরোধ করেন সেবা প্রাপ্তিমা কর্তৃক প্রলোভনের মতো আসল সেবা লীলা হার্দিক অপিল করবেন সেবা প্রাপ্তিমা কোনো ঘরাসমা রাষ্ট্রসূমি অধিকার কারণী প্রমুখ শর্মা কৃষি সম্পর্ক লাগবে সফল হয়েছে কৃষি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ের